সকালে 17টি 10 মিনিটের স্বাস্থ্য সূচনায় এটি শুনবে রক্ত পরীক্ষা ও রোগ নিরূপণ। এ সম্পর্কে কইছেন ডাক্তার চিত্তরঞ্জন প্রসাদ। সকালে 17:30 পরিবেশ সূচনা সংকটরে আম পৃথিবী, এ সম্পর্কে কইছেন ডক্টর সমাপিকা দাস। সকালে 17:35 ভক্তি সঙ্গীতর বিশেষ কার্যক্রম অর্ঘ্যথাড়ি, কণ্ঠশিল্পী বি বুদ্ধপ্রসাদ রাও, গীত রচনা ভীম ভোই, সঙ্গীত জি নারায়ণ রাও। সকালে 17:50 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী উষারাণী বারিক ও তপস্বিনী পটেল। সকালে 18:30 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী গোপাল কৃষ্ণ দাস ও মকরধ্বজ পটেল। সুগম সঙ্গীতর কার্যক্রম সকালে 18:45 কণ্ঠশিল্পী প্রমোদ কুমার পণ্ডা, প্রিয়ম্বদা রাউত ও অমিত কুমার দাস। দিন 11:05 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী হলে দাউদ কুঁয়ার, সুনীতি বেহরা, শ্রীকান্ত মোহন বারিক ও চিন্তামণি সাহু। দিন 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। দিন 1:05 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী সুপ্রভা কুমারী পাঢ়ী এবং সুশান্ত কুমার পণ্ডা। ঘর সংসার কার্যক্রম দিন 1:20। আজ এথে শুণবে অংশুঘাতর কারণ, লক্ষণ ও চিকিৎসা, এ সম্পর্কে ডাক্তার অজয় কুমার মল্লিক কথাবার্তা। দিন 2:45 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। অপরাহ্ন 3টায় শুণবে কিষাণ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা। এবং অপরাহ্ন 4:02 শুণবে নাটক হয়গো তুমে গোটে পুরস্কার পান্ত নাহি, রচনা শরৎ নারায়ণ বেহরা, প্রযোজনা বদ্রী নারায়ণ মিশ্র। এথিলা আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া থাকা কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু, রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: 100 ppm আজাডিরাকটিন কে 200 লিটর পানি মিশাইকি ঝিটুন। আর জৈবিক উপায় থি ই পোকর পরিচালনা লাগি ফি একর কি 400 গ্রাম বেসিলস থুরিনগেসিস জৈব কীটনাশক 200 লিটর পানি মিশাইকি ঝিটুন। আর রাসায়নিক উপায় থি ই পোক মানকর পরিচালনা লাগি ফি একর কি 80 গ্রাম এমামেকটিন বেঞ্জয়েট নাহলে 80 ml ক্লোরান্টিনিফ্রোল নাহলে 300 ml প্যারাডিলিল কে 200 লিটর পানি মিশাইকি ঝিটুন।
1: শুনুলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর পরিবেশ সূচনার শুণত সংকটরে আম পৃথিবী এ সম্পর্কে কইছেন ডক্টর সমাপিকা দাস।
2: বিশ্ব পরিবেশ বর্তমান সময়ের যুদ্ধ নামক এক সংকট সহিত ঘেরি রয়েছে। আজির যুদ্ধ পরিস্থিতি দেখিলে প্রত্যয়মান হুয়ে পৃথিবী আজ ধ্বংসমুখে পৌঁছি সারা। এপরি পরিস্থিতি পরমাণু যুদ্ধর আশঙ্কা এড়াই দিয়া যাই নপারে। যদি এহা হুয়ে পৃথিবী সমূলে ধ্বংস হয়েযিব। দ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসর্চ ইনস্টিট্যুট তরফর এক রিপোর্টরে কুহাযাইছি বিশ্বর প্রায় 9টি দেশে 12,000রু অধিক পরমাণু অস্ত্র অছি। যুদ্ধ দ্বারা প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়া সহ পরিবেশ পাই সংকট সৃষ্টি হেউছি। এই যুদ্ধরে ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রশস্ত্রর রাসায়নিক পদার্থরু জল বায়ু ও মৃত্তিকা নষ্ট হেউছি। সম্প্রতি যে যুদ্ধ পরিস্থিতি চালিছি সেথিমধ্যরু 40% প্রাকৃতিক সম্পদ হাসল পাই। এই প্রাকৃতিক সম্পদক হাসল করিবা পাই যুদ্ধ হেউছি এবং এহাকু অধিক নষ্ট করা যাউছি। এই প্রাকৃতিক সম্পদ মধ্যরে আমি দেখিপারিবা যে তৈল কূপ বহুত সংখ্যায় ধ্বংস করা যাউছি, যাহাফলরে এথিরু নির্গত বিষাক্ত বাষ্প প্রভাবরে জল প্রদূষিত হওয়া সহ জলজীব মধ্যে নিপাত হেউছন্তি। আণবিক পরীক্ষণ সময়রে সেথিরে ব্যবহৃত হেউথিবা ইউরানিয়াম থোরিয়াম ভলি বিকিরণযুক্ত উপাদান যোগ সমগ্র অঞ্চল প্রদূষিত হেউছি। এই বিকিরণ উপাদান মাটি ভিতরে গভীরকু যাই মৃত্তিকা প্রদূষণ করুছি। এই রেডিও একটিভ এলিমেন্ট মানে মৃত্তিকারে বহুদিন পর্যন্ত রহিথান্তি, যাহাদ্বারা সেমানে কৃষি এবং জলকু মধ্য প্রভাবিত করিথান্তি। মৃত্তিকারু এই রেডিও একটিভ এলিমেন্ট শস্যগুড়িকরে শোষিত হুয়ে এবং খাদ্য শৃঙ্খল জরিয়ারে মনুষ্য শরীরকু আসিথায়ে, যাহাকু আমি বায়ো ম্যাগনিফিকেশন কহিথাউ। সেহিপরি জলরে মিশি ভূতল জলকু দূষিত করিবা সহ সেঠারে রহুথিবা স্থানীয় অধিবাসীঙ্ক পানীয় জলরে মিশি জলকু প্রদূষিত করিথায়ে। আউ মধ্য এই রেডিও একটিভ এলিমেন্টস মিউটেশন নামক প্রক্রিয়া দ্বারা গুণসূত্রের মধ্যে পরিবর্তন করিথায়ে এবং ভবিষ্যতরে মধ্যে এই স্থানরে বিকলাঙ্গ ছুয়া বড়িবার আশঙ্কা বহুত থায়ে। এক রিপোর্টর জনা যাইছি যে সাম্প্রতিক যুদ্ধর চারিআড়ে ধ্বংস ও ধ্বংসপ্রায় বর্জ্য গদা হেবার পরিমাণ প্রায় 39 নিউত টন প্রতি বর্গ কিলোমিটরে 107 কিলোগ্রাম বর্জ্য গদা হেউছি। 80% মৃত্তিকা ক্ষয় হেউছি। প্রায় 2/3 চাষ জমি নষ্ট হেউছি। ল্যান্ডমাইন বিস্ফোরণ ফলরে জনজীবন সহ মৃত্তিকা ও জল মধ্য প্রদূষিত হেউছি। যুদ্ধ চালিথিবা স্থানরে ট্যাঙ্ক জেট চলাচল এবং সেনা পরিবহনর জৈব ইন্ধন ব্যবহার বৃদ্ধি যোগু পরিবেশ অধিক প্রদূষিত হেউছি। এহার সিধাসলখ প্রভাব অশোধিত তৈলর আমদানি রপ্তানি উপরে পড়ুছি। বিশ্ব বজারে তৈলর মূল্য বৃদ্ধি হেবারে লাগিছি। এহা অনেকাংশরে বিশ্ব অর্থনীতিকু মধ্যে প্রভাবিত করুছি। এটি বিড়ম্বনার কথা হেউছি যুদ্ধ হেবা ফলরে সে রাষ্ট্রর আর্থিক সামাজিক স্থিতি খারাপ হেবা সহ দারিদ্র্য হার বড়ি যায়। এসবুর সমাধান নহেলে মানে পরিস্থিতি স্বাভাবিক নহেলে শিক্ষা স্বাস্থ্য দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েপারিব না। বাস্তবরে আম পৃথিবী অমূল্য সম্পদর গন্তাঘর। এপরি স্বর্গসম জীবন্ত গ্রহটিয়ে সমস্ত গবেষণা সত্ত্বে এযাবত বিশ্ব ব্রহ্মাণ্ডরে কেউঠি মিলি না। সময় আসিছি প্রত্যেক রাষ্ট্রর ভিত্তিভূমিকে ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ନାଗରିକ ସମୟର ଆହ୍ୱାନକୁ ଶୁଣିବା, ନିଜ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଥିବା ଜୀବଜନ୍ତୁଙ୍କ ପ୍ରତି ଚିରକୃତଜ୍ଞ ରହିବା ସହିତ ଏହି ଯାତ୍ରା ସସୀମରୁ ଅସୀମକୁ କରିବା ସହ ଅନନ୍ତକାଳକୁ ସଞ୍ଚରିବାରେ ସମର୍ଥ ରଖିବ।
1: ପରିବେଶ ସୂଚନାରେ ଶୁଣିଲେ ସଙ୍କଟରେ ଆମ ପୃଥିବୀ, ଏ ସମ୍ପର୍କରେ କହିଲେ ଡକ୍ଟର ସମାପିକା ଦାସ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। ବର୍ତ୍ତମାନ ଆରମ୍ଭ କରୁଛୁ ଭକ୍ତି ସଙ୍ଗୀତର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅର୍ଘ୍ୟଥାଳି। କଣ୍ଠଶିଳ୍ପୀ ବି ବୁଦ୍ଧପ୍ରସାଦ ରାଓ, ଗୀତ ରଚନା ଭୀମ ଭୋଇ, ସଙ୍ଗୀତ ଜି ନାରାୟଣ ରାଓ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭରେ ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ଶୁଣନ୍ତୁ ଏହି ଗୀତଟି।

শুনন্দেদের কথাচিত্র ছিছোরের গীতা, কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত প্রীতম।

কথাচিত্র দে দে প্যার দে র এই গীত শুণন্ত। কণ্ঠদান করেছন্তি অরিজিৎ সিং। গীত রচনা কুণাল বর্মা, সঙ্গীত অমাল মল্লিক।

হ্যাপি ভাগ যায়গি এই কথাচিত্রর গীত শুণন্ত কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ গীতিকার মুদাসর অজিজ সঙ্গীত সোহেল সেন।

শুনুন তো এদের কথাচিত্র কেশরীর ইগিতা দ্বৈত কণ্ঠে গাইছেন অরিজিৎ সিং ও আশিস কর গীতিকার ও সঙ্গীত তনিষ্ক বাগচী।

ইয়াদে সুনমা সিনেমা কেবে তুমে নাহ কেবে মু নাহির এই গীত গাইছেন উদিত নারায়ণ ও মহালক্ষ্মী আইয়ার। গীত লিখিছেন মোহিত চক্রবর্তী, সঙ্গীতটি সজাইছেন বিকাশ দাস।

কার্যক্রম সাসন মা সিনেমা মায়ার ওই গীত গাইছেন উদিত নারায়ণ ও নিকিতা দাস, গীত লিখেছেন বাপু গোস্বামী, সঙ্গীত সাজিয়েছেন বিভূতিভূষণ গড়নায়ক।

শ্রোতা বন্ধু, আমি কথাই হচ্ছি বিশ্ব রেডক্রস দিবস বাবদে। ফি বছর মই মাসের 8 তারিখ ই দিবস পালন হেসি। হেনরি ডুনেন্ট, যে ই রেডক্রস অনুষ্ঠানর প্রতিষ্ঠাতা, তাঁকর জন্মদিন মে মাসের 8 তারিখ সাল 1828 সুইজরল্যান্ডর জেনিভানু সে জন্ম হয়েছিলেন। তাঁকর সম্মান থি তাঁকর জন্মদিনকে সুর্তা করবার লাগি ই দিন তাঁকর অনুষ্ঠানর প্রতিষ্ঠাতা হিসাবে সম্মান দেবার লাগি সারা পৃথিবীনু বিশ্ব রেডক্রস দিবস পালন হচ্ছে। ইহাদে শুনমা আসিকি সিনেমানু শ্রেয়া ঘোষালকর কণ্ঠতি ই গীত। গীত রচনা সন্দীপ নাথ, সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারি। সিনেমা আসিকি 2।

শ্রোতামানে শুনছেন হিন্দী সিনেমা ক্ষেত্র কার্যক্রম খোলা ঝরকা। এহাচিন শ্রোতামানঙ্কর লাগি গোটে খাস সূচনা। শ্রোতামানঙ্কু ইনু জনাই দেউছু যে আজ আপন মানে আমার কার্যক্রম দুপুর 3 বজে নু সঞ্জর 5 বজে তক খালি FM মহানদী 101 MHz আউট নিউজ অন AIR মোবাইল অ্যাপ জরিয়ে শুনে পারবে। সাপ্তাহিক মরামতি ও রক্ষণাবেক্ষণ কার্যের লাগি এই সময় ভিতরে আমার কার্যক্রম মিডিয়াম ওয়েব 317.5 মিটার সঙ্গে 945 কিলোহর্টজ টি উপলব্ধ নাই হুয়ে। সূচনা তো শুনলে কার্যক্রম থি ইহাদে শুনুন সনম রে সিনেমানু গীত কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং আর অনিরুদ্ধ ভোড়া। গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা মিথুন।

இன்னும் சேசல খোলাঝর্ক কার্যক্রম আকাশবাণী সম্বলপুর শ্রোতা বন্ধু স্টুডিওর ঘণ্টা ঘণ্টা পৌঁছেছে যাই সংখ্যা বারোটার এথর প্রচার করুচু আজর বাতায়ন কার্যক্রম কার্যক্রমের প্রথম গীতটি শুণন্তু কথাচিত্র বম্বে কণ্ঠ দিয়েছেন চিত্রা গীত রচনা মেহবুব সঙ্গীত নির্দেশনা এ আর রহমান কিন্তু তা পূর্ব জাঁয়া আজ দিনের বিশেষত্ব শ্রোতা বন্ধু আজ হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতিবর্ষ মই মাস আট তারিখে অর্থাৎ আজর দিনের এই দিবস পালিত হুয়ে এই দিনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে থ্যালাসেমিয়া রোগ এবং এর প্রতিকার বিষয়ে বিশ্বর জনসাধারণকে সচেতন করা রোগীকে সমর্থন করা এবং রক্তদানর গুরুত্ব বিষয়ে বার্তা দেওয়া জাঁলে তো আজ দিনের বিশেষত্ব এথর শুণবা প্রথম গীত কথাচিত্র বম্বে

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপরে। বৈজ্ঞানিক এবং ডাক্তরঙ্ক কহিবা অনুসারে থ্যালাসেমিয়া এক বংশগত রক্ত রোগ, যাহা পিতামাতাঙ্ক ঠারু সন্তানকু আসিথায়। এথিরে শরীরে হেমোগ্লোবিন উৎপাদন কমি যায়, যাহা ফলরে রক্তহীনতা দেখা দেইথায়। শিশুর রক্ত স্বল্পতা, দুর্বলতা, পিলিয়া বড়িবা এবং শারীরিক বিকাশরে বাধা আসিবা লক্ষণগুলি দেখা দেলে থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা থাকে।

শ্রোতাবন্ধু, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটি প্রারম্ভিক রোগ চিহ্নট, উচিত চিকিৎসা এবং নিয়মিত রক্তদানের আবশ্যকতা উপরে গুরুত্ব দিয়ে এহাকু রোকিবার উপায় হচ্ছে বিবাহ পূর্বরু কিংবা গর্ভাবস্থারে জেনেটিক কাউন্সেলিং বা গুণসূত্র কাউন্সেলিং এবং রক্ত পরীক্ষা দ্বারা জানি তাকু রোকা যাই পারিব। এই রোগী মানুষ বারম্বার রক্ত গ্রহণ করা পড়ি থাকে এবর্ষর বিশ্ব থ্যালাসেমিয়া দিবসর এক বিষয়বস্তু রয়েছে, যেপর প্রতিবর্ষ এক বিষয়বস্তু পালন করা যায়। এবর্ষ পাই বিষয়বস্তু হচ্ছে হিডেন নো মোর, ফাইন্ডিং দ অনডায়াগনোসড সপোর্টিং দ অনসিন, অর্থাৎ লুকায়িত আউ নুহে অনিতানিতঙ্কু খোঁজিবা, অদৃশ্যঙ্কু সমর্থন করিবা। এই কথা সহিত শুনিবা এতরাজ কথাচিত্রর এই গীতটি, কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, অলকা ইয়াগ্নিক এবং জয়েশ গান্ধী। গীতরচনা সমীর, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

0: मक्का पुपू झोका झोका कार्यक्रम में नुजेति श्रोतारीन एम्हे जुहार। नाम अनेक कार्यक्रम गुठी रेकॉर्डिंग काम चुकातीन आरु आदाद प्रचार प्रसादीन मानजादीन जेते नाम मेनाल दात आरु भिन भिन कथा गुठीन मेनाल दात हेले नामे आलार नामे जन बोहणी गुठिया रतलनार आबड़ार एक्काने किरी रालनार एक्काने तम्हे परिवार चलराली तम्हे इंदिर कर्तव्य अतली परिवार गे लगन हु कथान टिके मेना लगे लगन इन्ना जोड़ी बोहणी घर रतलनार ता नाम तम्हे स्ती मेनत तम्हे परिचय बन आरु तम्हे कथा बनि भी मेनत ता ईशान स्टूडियो नु तमान स्वागत नानलदम जुहार हेले निम्हे परिचय गुठी निम करतुर तुचिया निम्हे इंदिर नामे एक आस्ता निम्हे पद्दा आरु एका जिल्ला अंतर जे
1: एघा नामे मचा सुमित्रा माझी एघा पाड़ा के नामे मचा सोना खान कुटनिया बिरसापाड़ा जिल्ला मचा सुंदरगढ़ ब्लॉक मचा राजगांवपुर।
0: अच्छा
2: एघा नामे धनमती कुजूर पाड़ा के नामे मचा सोना खान बिरसापाड़ा कुटनिया नालेन बरपाइन ता हदुन
0: एकास्ता बरपाइन
2: ई झारमुड़ा बगढ़ी बरपाइन
0: माने एमे पता चाहनु बा
2: हो
0: ओ अकुन जाने खतरा ताले ओ बेले या निमे इन बंजरना बत यो बछर मन जादी
2: यो वर्ष मन जादी ने बल्ले ने ने त मोदरे के पे जा कुन बहुत वर्ष मन जा करा दी
0: हो हो
2: अपन हदु बच्चो बेंजान से पर नाती पुते एरिया ने
0: हो हो हो
2: जोड़े ओंटा को हदु सिन बटिया चा अन बेंजान नाती मुंटा तला हां आरो जोड़े हदु बच्चो त तमा मुन मजूरती इन लंता ता हालदार तमा मुन मजूरती अर पपली मंचार रबड़ार गई नाती पुते एरिया ने
0: अच्छा
2: हाल आरो जोड़े हदु तला कुकांटा से कुकुसंटा तला गम बेंजाबा।
0: अच्छा हले निम निमे पद्धत तरफ फिर बरदार कमला
2: मार बरोर कई दादा नास्कुर गुठिया तमार बकेन मा बरोर
0: हां
2: हां बरदाम बिंदा काज पाही तेने बरदाम कादम बरदाम हां
0: हां बोले ई नमे जन संपर्क बहुत लाकी छी आय कमला
2: हां
0: हले अच्छा निम जन रालदार जे इंद्र इंद्र कामदार निमे अड़पानो निमे नलखु बुता इंदे दु
2: नलखु बुता पैर विद्या हले उसका रोर चालिंट के रोर खुड़करा टके रोर नुड़ा घासा कामोर मंडियाढ़ा कामोर अम्मु कंजन रोर आरो आल हद्दु से निदाओ ना मोहा बोय नलखु बुता ताइयो याली ही नलखु बुता कोई हद्दु बुतर गई मंडियाढ़ा चो यार कला अपन अपन नलखु बुता इसके थ्राली अने नानो तारो नो
0: जे उनका कथा तेंकर जे रंधा बुढ़ा कामी की जेतेरी के वना मोहा के चोर बुली की हेले मंडी भी तो काढ़ा लादो थाली था आप लड़के चियोत जी ऐ कमला
2: हाँ
0: हेले नी बेकने गेस्टी कमदार का कांकू उन्दर दा
2: कांकू कुमुदाम और कांकू से भी इता दा।
0: अच्छा जे निमे हुया अतली भल हरबू अतली
2: हाँ राई हरबू
0: हाँ
2: हाँ राई
0: हेले कने कने कादा रहे दिन दिन मन्नू गुठी अतली
2: पिरिया अतली मक्का अतली दुधमा मन्नू अतली सफा मन्नू अतली माँ दीदी अतली जेते एकाद मोल गया दिन सब दाम आरो ही दाम ये पुच कर दाम कुमु दाम बर दाम आद हाइया हाले आंगेन मंडी आढ़ा कम दाम
0: हाँ जे उतन निम हेना कंकुन दर का फिर हाइका बन दर का जेते छोबदार जी दर हमने
2: हेना कमले हे अनि हाइका कमले हाइका नो दर दाम और मा हक कमले हेना नि छोबदा मर दर
0: जे फॉरेस्टर उठेर मलका रिन होता धर मा धर नर का
2: मार धर कई नुहरा नुहरा बर दाम
0: हाँ अच्छा तेंगल नर जी उठी ई जदि हरबुरो होले नामे भोल मानो आरु धुकाचियो हिची पुपुयो बुली करी बानार ई हरबु बनामा सफा कमा बुली करी बानार ता हुबो देखका नेतु
2: बालनार जे आलरता दिन परन परन बन माई आलनार मा बुझरालनार आ जंगल झर्रा छुन एंदेर काम चले कुचा छोपो अनुरोध बालनार आरु मोरु कालर मोरु कानंगेरा दिन छोपारु
0: अनुरोध ई बुहुणी कारे कंतम कानार निमि कादर काय
2: कादम
0: कंकु भी उन्दर का निम दूसरा इंदर ती माने रंधा बड़ा नंदर
1: माही ने कंकु की चुल्हा रही जे हाइका उठन बेदा बेदा उन्दर दाम చెప్పు పొయ్యి అని హెస్సు ఆసుపాసు మనం
0: ఆరు
1: మురడి మా మనం హల్లు గుడ్డానే హెస్సు బాని మనం హలే బగ్గి జోడి ఫసల్ హక్కం హలేగా హద్దు బచ్చరి బనే కురి అంతం మొత్తం బులికర జంగల్ బన్ కట్టి బాచా బదం హైకా గుట్టిన ఖతర్కిర హలే అందరు దాం
0: ఠీక్ ఠీక్ ఠీక్ ఈ చాస్ బాస్ బాదా జీ నిమతర ఎందిర ఎందిర చాస్ కమ్ తర ఎందిర ఎందిర హెస్సు గుడి చాస్ మనాలి
1: ఏ మాత్ర అగలి తా పచ్చ పచ్చకిర తా లాల్ హెస్సు బలే ఆర ఆరు గొడ్డా హెస్సు బలే ఆర హుడా గుట్టిన চাষ কামাল দাম
0: আরে চাষ কাম কোন তাহলে বহনি কুঠি আর যেতে লাট্টা পেস্কা কাদার ফের ইয়া এদের কা পড়া ইদা ভি কালনার নিমেতরা ভি হন্যে কামালনার কা ট্রাক্টর তি হানি কামালনার কা ই যেন আমি গহলা আতলি যে হন্যু কামনার চাষ
1: আকুম আগলে তো পুরখার তা হলে হলে গহলা ইয়ালে আর গহলাতে চাষ নানালে আর আর আকুম তা আলার যেতের ট্রাক্টর তে চতর নানারু ইতারু পড়াই দামার হাসু দামার
0: ଆଉ ନିମ୍ ତ ତାଙ୍କର ନିମ୍ ହିଁ ହାରବୁ କାଦାର ହାରବୁଜ ତି ଯାହା ଗୁଠି ନାମେ ହାକରି ଖିଚଡ଼ି ହାକରି କା ଅଂସା ହାକରି ଅଡ଼ସ୍କୋ ଏଗୁଡ଼ା ଗୁଠିନ ବି ନିମେ ମାନି କେ ହଉ ନିମେ ହାରବୁ ତାରା
1: ହଁ ମାନି ବଡ଼କା ଅଂସା ବାନାର ଭରଣ୍ଡ ଅଂସା ବାନାର ଚେଲାରେ ଅଂସା ବାନାର ହୁଡ଼ା ନିହେ ହାକାମ ହେଲେ ଅନ୍ଦର ଦାମର ମୋହ ଦାମ
0: ହଁ ଆରେ ହାରବୁନ୍ ତି ଏନ୍ଦିରେ ଏନ୍ଦିରେ ଫାଡ଼ୁ ଗୁଠି ନିମା ହାକରି ନିମେ ହାରବୁନୁ
1: ତେଲା କିଟି ଆଉ ଫଲମୂଲ ବନାଗେନ ହାରଡ଼ା ବାହାଡ଼ା
0: ହଁ ଯେତେ ଦାତିଲି
1: ଯେତେ ଦାତିଲି
0: ମାଦି ମାନୁ ରାଇ କାମଲାନି ଭିତରେ
1: ମାଦି ମାନୁ ରାଇ
0: ହଁ
1: ମାଦି ମାନୁ ରାଇ
0: ହଁ ମାଦି ବି ପେସଦାର
1: ହଁ
0: ଆଚ୍ଛା ଇଟା ତା ନୀତିଦିନିଆ କଥା ତେଙ୍କର ନାମେ ହାରବୁ ସାଙ୍ଗେ ନାମେ ଯେନ୍ତା ସମ୍ପର୍କ ଆତିଲି ହେଲେ ପାଡ଼ା ପାଟକିନ ଗୁଠି ନିମ୍ ଏକା ନେକରି ମିଶ୍ରକାର ଦାର ଦାତଲଦାର ଯେତେର କାନେ
1: ପାଣାନୁ ଯେତେର କାନେ ମିଶ୍ର କାମରୁ ମିଲିମିଶି ନାଲଖୁନନ୍ ଦାମ ମିଲିମିଶି ଚାଲର ଦାମ ମିଲିମିଶି ଏକିନସାନ ବେଞ୍ଜା କାଜନୁ ବରଣ ଚିଚାର ହେଲେ ସାଙ୍ଗେ ମେହାନ ଏକର ଦାମ ପାହି ଏତା କା ଦାମ ଆରୁ ଗାନା ବଜାନା ମଞ୍ଚା ହେଲେ ନାଲ ଦାମ ହିଁ ସାଙ୍ଗେ
0: ତାଙ୍କର ଯେ ଯେନ୍ ପାହି ଏତା କା ଦାମ ବୁଲିକିରି ନେଖିସାନ ଯଦି ବେଞ୍ଜା ମଞ୍ଚା ଏକା କୁକାଗି ବେଞ୍ଜା ମଞ୍ଚା କୁକୁସ ହେଲେ ନାମେ କୁଣାର ଗୁଠି ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ଚିନାର ତାମା ಎಂದ್ರೆ ನೀನು ಚೀದಾರ ಎಂದ್ರೆ ಎಂದ್ರೆ ಪಾಹಿ ಎತ್ತದಾರ ಅಲ್ಲಿ ಎಂದ್ರೆ ಎಂದ್ರೆ ಹೋದಾರ ನೀ
1: ತಿಂಗಳ ಆಡ್ಕೊಂಡು ಹೋದಾಮ್ ಅನ್ನು ಅಡ್ಹಾಟಿಕೆ ಹೋದಾಮ್ ಅಲ್ಲೂ ಚಹಿ ಎಂದ್ರೆ ಬಿಲಾತಿ ಜಾ ಭಿ ಜುಟ್ರ ಹಲೆ ಅದನ್ನು ಹೋದಾಮ್ ಅರು ಆ ಕೋಸ್ಕೆ ಚಹಿ ಕುಕಾಯ್ ಗಲೆ ಅಂದ್ರೆ ನೋಟಾ ಸಾಮಾನ್ ಹೆಂದದಾಮರ ಹೋದಾಮ್
0: ಅಲ್ಲೇ ಇನ್ನೇ ಭಿ ಬಾನಾರ್ ಕಾಜೆ ಮೇ ನೋನಿಗೆ ಬೆಂಜಮಾನ ಅಲ್ಲಿ ನೀವು ಇದನ್ನು ಚಿಯೋರ್ ಬುಲಿಕ್ರಿ ಹೊನ್ನೆ ಎಕ್ಲ ಬಾರಿ ತೆಂಗನಾರ ಹೊನ್ನೆ
1: ತೆಂಗನಾರ್ ಹಿ
0: ହଁ ହଁ
1: ଚିଓର ଏନେ ସାମାନ ବାଚକୁ ଚିଦା ମାର ମଲା ହେଲେ ନିଜର ଛାତି ଚିଦା
0: ନା ନିଜର ଯାହା ସୁବିଧା ହଁ ହେଲେ ଇ ଯେନ୍ ଚିନା ହନା ତୁନ୍ଟା ରାଇ ଯେ ତେଙ୍ଗନାର ଗୁଠି ଗଲାର ଯେ ଚିନା ହନା ବଦନଟା ଯୌତୁକ ଚିଆଲନାର ତା ଭଲ ମାନଲି ଆରୁ ଅଧାର ଯୌତୁକ ଡିମାଣ୍ଡ କାମନାର ବୁଲିକରି ତେଙ୍ଗାଲନାର ଆମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟ ନୁହେଁ ରାଚା କାଇଁ ନିମ୍ ଯେତେବେଳେ ବେଜରକାର ବାକେ ହନେ କିଛି ଯୌତୁକ ଅଚକା ଚିକାର କା ତେଙ୍କା ଚାର ତା ନିଆଁ ଲେର ହନେ କିଛି ଭାଇ
1: ମଲ୍ଲା ଏ ମଲ୍ଲା ନିନାର ମଲ୍ଲା ହି
0: ହଁ
1: ବେଦୁମ
0: ହଁ ଯେତ୍କି ଯାହାର ଯେତ୍କି ଶକ୍ତି ରାଚା ଆର୍ ହେତ୍କି ଚିଆଲି
1: ଚିଚାର
0: ନିମ୍ ତ ଫେର ବେଞ୍ଜରକାର ଆଉ ଆକେ ମୁଖ୍ୟ ନଥିଲା ନିମେ ନିମେ ଛୋଟ ବା କେନ୍ତା କଥା ତ ମନେ ଖାତିରି ନିମେ ପଦନ୍ତା କଥା
2: ମାରୁ
0: ଖାତିରି
2: ହଁ ଖାତିରି
0: ହଁ
2: ମାନେ ଛୋଟ ବାକେ ଏସ୍କେ ରାଜ କାମ ଏସ୍କେ କୁଦାଲ କାମ ସାଙ୍ଗେ ସାଥି ନୁ ଆବ୍ରାନ୍ ହିତୁଆ ଖାତିରି ମନେ ଖାତିରି ଯେ ହୁଦାରୁ ଶାଶୁ ଶ୍ୱଶୁର ଅଡ଼ପାନ କିରୋ କାହିଁ ବୁଙ୍ଗା କେରା ଏକା ଘଣ୍ଟା ମହକା ରାଜ ଆତକ ଟାଇମ୍ ଗେ ଚାଲରାଲ କାମ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏକାତର ହେଲେ କାଲ କାମ ହେଲେ କାଲ କାମ ବିଡ଼ିଓ କୁ ନାନି ବା ଲାଲ କାମ ଆରୁ ବିଦି ନାନି ବା ଲାଲ କାମ
0: ଠିକ ଠିକ ଠିକ ହେଲେ ହୁ ବା କେନ୍ ନିମ୍ ପାଠ ସାଠ ପଢ଼ାଲ କର କାମ ହେଲା ହୁ କେନ୍ ନିମ ହେତର ରାଜା କାମ ହେଲା
2: ପାଠ ପଢ଼ାଲେ ଆର ଯେ ହୁଙ୍ଗେ ଏନେ କୁଲି ମାଲା ପାଢ଼ୁରେ ଏ ମହାବୁଆସ୍ତା ମାଲା ହି ପାଡ଼ୁସ୍ ହେଲେ ଆଗଲି ସ୍କୁଲିଆରେ ନାଡ଼ପା ମେହା ବାଲି ଆର ମାଷ୍ଟର ଜମାର ହଁ ହେଲେ ଏମ୍ବାସ ବାତା ଯେ ମାଷ୍ଟର୍ସ ଏମ୍ହା ପାଡ଼ାନ୍ତା ବୋରପାନ୍ତା ତେଲି ମାଷ୍ଟର୍ସଟା ପାଡ଼ତାଲି ଆସ ହେଲେ ଆସ ବାଚା ଯେ ଏମ୍ହା ବୁଆସ୍କେ ନାମେ ଫଗୁଆ ଲକଡ଼ା ହେଲେ ଆଗେ ଆସ ବାଚା ଯେ ନେ ହଉ ଫଗୁଆ ଲକଡ଼ା ତୁମର ଝିକେ ସ୍କୁଲ ଦେବ କି ବାଚାସ ବାକେ ନାଇଁ ନି ହୋ ମୋର ଝି ତ ବଲ ଚରଉଛେ କାହିଁ ସ୍କୁଲ ଯିବା ବାଚାସ ଆରେ ଏମ୍ହା ବୁଆ ସେମାନ ମାଲା ପାଡ଼ୁ ଏମା ଦାଦା ସିନ୍ ଖାଲି ପାଡ଼ତା ଚାଷରୁ ଏମାନେ ଓ ୟୁ ଏଡ଼ା ହାପତାଲି ଆସ ପାଣ ତ ଏଡ଼ା ସଉଟାଲେ ଆର୍ ଆରୁ ଆଗେ ତ ଟାଇମ୍ ନୁ ହେନ୍ତା ଏଡ଼ାକେ ପାଞ୍ଚ ସେର ଓ ଏ ପଟେକେ ଦଶ ସେର ଚାଲେ ଆର୍ ହେଲେ ଆପଣ ଆଗେ ତ କିଡ଼ା କାଙ୍ଗାଲେ ଆଗେ କିଡ଼ା କାଙ୍ଗାଲ ବାକେ ନାଗେନ୍ ଆପଣ ଦଶ ପଟ ଓ ହାପ୍ କୁ ନାଗେନ୍ତା ଦଶ ଦଶ ସେର ନୁ ମାନାଲି কুকা হাদু মুন্টা কুক হাদু জোড়ে হলে উন্টা হাদু ছালাস পড়চাদ আর উন্টা হাদু সাত কালাস আট কালার পড়চাদ আর আর উন্টা হাদু দেখুন মেট্রিক লিখছি আর কুক হাদু উন্টা পলুষ্টু কামচাস আর উন্টা বারকা বস মেট্রিক উরুখা সবা পড়তাজ কাম
0: হ্যাঁ তুমি বি মানে হাত দুবুচু মান জারিন কে
2: হ্যাঁ
0: হ্যাঁ ইউটা না তো না তিনি নিমে
2: কোহা কুকস কে মুটা কুকা হ্যাঁ আর মাধলা সিনতার কাম বেঞ্জা হুম মাধলি হাত দু কুকা হাত দু কে বাবু উন্টা হাই উন্টা আনতি আর উন্টা সান মাধলি কে বাবু সন্টা হাই উটার মুটা আর জোড়ে আর উন্টা হাই তার গামিদা মেট্রিক লিখছি কিছি
0: ইনে গ্রি ওন্ডা সুন্দর পরিবার আতলদার
2: হ্যাঁ
0: একঠানি আতলদার কা ভাগ ভাগ মানে
2: একঠানি আতলদার ভাগ ভাগ মালকা মে
0: আচ্ছা হনে ইনে এরা খাতরালি যে পাট সাট পারচারালি ইনন্তা হাদু বছর গুটি অলগা মানা কালা তা অলগা রানলার আর মা বুয়ারির হনে পাখি রানলার হলে নিম একঠানি আতলদার বাড়ি
2: দেখা থাকে একঠানি আতলদার
0: একখানি গ্রি জেতির কি মন মিশ্র কি চিরো একঠানি আতলদার
2: নিম বানি হাকুলা সেড়ো গনে হি বানে আকুলা চল রালদা আর হাদুস গনে হি বানে কুলা চল রালদা মেকলা ঝগড়া না ঝাটি না কিছি মালা
0: মাল কে বনে খরদার
2: মা কে বনে খরদার
0: আচ্ছা আচ্ছা যাহু হনে নিম জিতির মিলি মিশি গরি রা ই কথা বত ভি জিতির আনা কথা আর ভগবান হনে ই কিরনা জিতির ভল কিরি আর ই ভুনিকার জেন্তা তেঙ্গালি আর জি বেঞ্জা কারজ মঞ্জা হলে ই কানা বর্ণা চল রি আর আসন বি পাহি এতনার তা হনে যদি বেঞ্জা মঞ্জকুন্তা নাম গীত পাড়দাত নালদাত গীত গুতা আক্কা দরকে
2: আক্কা দা
0: হ টিকে পদে অধে নি মিশ্রি গরি পাড়র নে হলে মেনতনে
2: পাড়ম
0: হ্যাঁ

0: ডঙ্গা বাড়ি ছেলে কামারি।
1: তা ইন্নান্তা মাক্কা পুপু ঝকাঝকা কার্যক্রম বন ঈশান মুঞ্জত ফের খায় যেতে রিন জোহার।

গরিমাময় উপস্থিতি প্রদান করে আমাকে উৎসাহিত করা সাদর অনুরোধ। কার্যক্রম শেষে কেহি জনে ভাল লাগে কথাচিত্রর শুণন্ত এই গীতটি। কণ্ঠ দিয়েছেন সোনু নিগম এবং ইরা মহান্তি। গীত রচনা অরুণ মন্ত্রী, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার।

0: ঘরে অছু?
1: আরে আ দেবা কর আ, তোর যদি খাঁটি দার্জিলিং চাহা কপে পিইবাক মন হচ্ছি তেবে যাই ভাউজঙ্কু তোর মুহটা দেখে দিয়া।
2: আরে ভাউজঙ্ক পাখরে মোর হাজিরা পকাই দেইছি। আরে হ মু পশিলা বেলে নকলি অসলি ডাক্তার কথা কোন পড়িছিলা?
3: তু বনছরর ফালতু কথা শুন নাই তো?
1: যে ডাক্তার নটবর লাল বলি তার ক্লিনিক সামনারে নেম প্লেট লগাইছি, তাহা দেখি কোন প্রমাণ হই পারিব যে সে অসলি ডাক্তার?
3: নকলি বলি তুমি মানে কোটু প্রমাণ পাইল?
1: ভাই দিবাকর শুন, ভাউজঙ্ক কহিবা অনুসারে তাঙ্ক বাপা মানে নটিয়ার শ্বশুর আদরর জামাতা মানে নটবর লাল মেডিকেলরে পড়িব বলি যৌতুক বাবদ 2 লক্ষ টঙ্কা পণ্ডিত পুঁকু মানে জয়ী নটবর লালকু দেইথিলে। অথচ নটবর লাল ডাক্তারি পড়িবাকু যাই কেউ গোটে নাচ গীত স্কুলে পশিগলা, এটি আসলা পরে বি নাচ গীত শিখাউছি।
2: আরে ইয়ে তো রীতিমত মানহানি অভিযোগ।
1: আউ
2: ভাউজ যাহা কহুছন্তি সত?
3: ভাউজ কহুনান্তি, বনছর বনাই তো নেই কহুছি। মু কোয়াড়ে কোউটি গোটে নকলি সার্টিফিকেট আনি ক্লিনিক খোলি সাইনবোর্ডটে ঝুলাই দিয়েছি।
2: আরে ভাউজ কহন্তু কি বনছর কহু, অসল কথাটা তু আম পাখে খোলাসা করিদেলে কথা সরিলা, নহেলে এই বনছরটা যেমিতি পরর নামরে মিছ জোড়াজোড়ি করি সহর সারা কহি বুলিলা বালা, সহজে তোর বদনাম করিদেব। হ্যাঁ তু কাল বিলম্ব ন করি সত কথাটা আম আগরে কহিদে।
3: শুন দিবাকর বনছর।
1: শুনুছি ম, কান খোলি শুনুছি।
3: অসল কথাটা হেলা, মোর পরম পূজ্য টাউটর শ্বশুর মাস ডেন্টাল কলেজরে সিট টাই পাই 2 লক্ষ টঙ্কা পড়িব কহি পণ্ডিতঙ্ক পাখরু মানে মোর বাপাঙ্ক পাখরু 2 লক্ষ টঙ্কা মাগি নেই পকেটরে পুরেই গোটে প্রাইভেট ডেন্টাল কলেজরে 300-400 টঙ্কা দেই সিট টাই করিদেলে।
2: এতে গুড়ায়ে টঙ্কা পণ্ডিত কাহিকি সমিতিঙ্ক হাতরে দেলে, টিকে রহস্যজনক মনে হেউচি।
3: রহস্য ফহস্য কিছি নেই রে বাবু, পণ্ডিতঙ্কর মানে মোর বাপাঙ্কর দান্তরোগ অছি, যেতবে দেখিব গালে হাত দিয়ে উহু করছেন, ভাবিলে পো দাঁত চিকিৎসক হলে কিছু নহলে তাঁর দাঁত কষ্ট দূর হব। দাঁত ডাক্তার হওয়া মু নাই নাই করলি, আন্ডিতে বাধ্য করবার পড়লি
1: এবং ডাক্তারি পড়িবা যাই সে নাচ গীত স্কুল কু খাইকি গলু।
3: আরে বাবা, মু ডেন্টাল কলেজের পড়লা বেলে পাখ দিল্লির ড্যান্স ড্রামা কলেজের মোর 2-4 জন সাঙ্গ পড়ুলে, মু তো কবিতা ফবিতা লেখে, মো নাচ গীতরে তো কেতে সৌক তুমি সব জাঁচ, তেণু মঝিরে মঝিরে সেটাকু নাটক নাচ দেখিবাকু চালি যাউতিলি, আউ সেইটাকু তোমার ভাউজ কিছি ন বুঝি মোর অপপ্রচার চলাইছি।
2: তু ডেন্টাল কলেজের কোর্স শেষ কলু?
3: পরীক্ষা দিয়ে ফাইনালে ফার্স্ট ক্লাস পাইছি রে ভাই, তো ভাউজকু পচারনু, আউ যদি বিশ্বাস হো নাই মোর সার্টিফিকেট তুমি দেখিপার।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর শ্বশুর মহাশয় 2 লক্ষ টঙ্কা দেই যেমিতি গোটে সিট করে দিয়েছিলে সেমিতি গোটে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট যে আনি দিই নথিবে, একথা কি কইব?
4: মোর বাপাঙ্কু কোন পাইল কি বনছর বুঝিল? তোমার বন্ধু মানে মিস্টার উরকুলি ম বড় করিত করমা, তুমি কহিব যদি তুম দুহিঙ্ক পাই মধ্য 2টা ডাক্তারি পাস সার্টিফিকেট আনি দেবে, খালি কিছু টঙ্কা খরচ কলে হেলা।
3: বুঝিল উরকুলি, খালি দিবা কর আউ বনছর পাই সার্টিফিকেট কথা কোন কউছ? আরে মোর পূজনীয় শ্বশুর মাস যে সার্টিফিকেট পাই হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন না, সেইটা বি মু আনি দেইছিলি।
4: যাও মো, সববেলে তোমার খালি বেকার কথা।
3: মিসেস নটবর সত কথা কহিদেলা বেলকু পলাই যাচ্ছ কই কি? সমস্তে নিহাতি স্বার্থপর।
1: এ দুনিয়ারে কি স্বার্থপর নুয়ে কহিব? বাপ পুয়ো স্বামী স্ত্রী বন্ধু বন্ধু সভিয়ে স্বার্থর ডরিরে বন্ধা, স্বার্থ সিদ্ধি হয়ে গেলে বাপাঙ্কর অন্টার কৌড়িটা অসুল করে সারলে পুয়ো জুয়ান বাপাঙ্কু বুড়া সম্বর্ধন করে। ছাড় সে বাজে কথা তর্ক করে কিছু লাভ নাই, এবে কইবু নটবর তু তো ডাক্তারি সার্টিফিকেট পাইছু, গোটে চেম্বর বি করিছু, ডাক্তারি করু না কাইকি গোটিয়ে দাঁত ঘিঞ্চিলে হ্যাঁ 100 টঙ্কা মিলুচি কুয়ারে দাঁত ডাক্তরঙ্কু।
2: আরে হ তো সেই চেম্বরে তো ভালো ভিড় হেউথিলে, হঠাৎ কিন্তু সে জুয়ারে ভট্টা পড়িগেল কেমিতি?
1: চেম্বরে লোকঙ্ক ভিড় বহুত, কিন্তু দাঁত রোগ দেখাইবা পাই নুয়ে,
2: আউ
1: সেমানে জাতক দেখাইবা পাই আসন্তি কিংবা বাহাঘর ব্রতঘর পাই ডাকিবাকু আসন্তি পরা।
2: নটবরর বাপা সিনা যজমানি করন্তি, নটবরকু কাহিকি ডাকিবে?
1: আরে বাবা দিবাকর, নটবরর নেম প্লেটটা ভালো করে দেখি না বোধে তু, সেটি দন্ত চিকিৎসক তলে জ্যোতিষাচার্য লেখা হয়েছে।
2: হ্যাঁ আরে মু সে ইম্পর্টেন্ট কথাটা।

আজি সন্ধ্যা 6:30 শুনবে আদিবাসী গীত, এতে শুনবে মুন্ডা গীত। পরিবেশন করবে রাজকুমার মুন্ডা এবং তাঙ্কর সাথী। সন্ধ্যা 6:55 শুনবে আজির প্রসঙ্গ, রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। আজি রাতে 7:02 শুনবে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ। 7:25 শুনবে জেলা হালচাল, রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র।

আজ রাতে 7:30 শুনবে কৃষি সঞ্চার কার্যক্রম এথে শুনবে মৌসুমী বায়ু আগমনর পূর্ব এবং পর অবস্থা দ্বারা প্রভাবিত কৃষি কার্য ও তার পরিচালনা এ সম্পর্কে আলোচনা করবে জুবলি সাহু। আজ রাতে 8:02 শুনবে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী দিলীপ কুমার পণ্ডা ও মনস্বিনী নায়ক। রাতে 8:15 শুনবে হিন্দি ভক্তিগীতর কার্যক্রম।

আজ রাতে 8:30 শুনবে শাস্ত্র সঙ্গীতর কার্যক্রমের সারঙ্গী বাদন পরিবেশন করবে উস্তাদ সাবরি খাঁ। রাতে 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম রিলে করে প্রচার করবে আকাশবাণী দিল্লি কেন্দ্র। আজ রাতে 9:30 শুনবে নাটক ভূত ও ভবিষ্যৎ, রচনা দয়ালু চরণ পাণিগ্রাহী, প্রযোজনা প্রফুল্ল কুমার মাঝি। আজ রাতে 10:02 শুনবে শাস্ত্র সঙ্গীতর কার্যক্রমের কণ্ঠ সঙ্গীত পরিবেশন করবে উস্তাদ বিলায়ত হুসেন খান। রাতে 10:30 শুনবে অনুরোধের হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এথিলা আজি আম কেন্দ্র প্রসারিত হওয়া থাকা কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণু আদিবাসী গীত কার্যক্রমের মুন্ডা গীত পরিবেশন করছেন রাজকুমার মুন্ডা এবং তাঙ্কর সাথী মানে।

0: নানি জুহার,
1: জুহার বহন, জুহার। আ কেনতা কেনতা কহ তো?
0: অছে হেনতা নানি, ভাল ভাল। আউ যে শুনে দ,
1: হ
0: আজ সে মোর বাড়ি রে সে টিকে ওদে হেইতিলা যে যাহা পরিবার পত্র ধরি করি যাইতিলি তোমার ঘরকে। হয় বলে সকালু সকালু এটা তুমি কাহি পড়ি যাইতিলো যে না পাইলি তোমকে?
1: ওহো, সকালের কথা কৌছো বুই? এটা যাইথিলি রে, আজ কেন দিন জানছ তো?
0: হ্যাঁ তো কহ তো টিকে। ফির ভি
1: আজ হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। হ্যাঁ, হেতি লাগি নাই কে গোটে রক্তদান শিবির হোলা বেলে আজ এত বড়িয়া দিন, হেতি লাগি ভাবলি কি যাইসি তো আমার বি রক্ত দেশি বলি হাটা যাইলি বুঝল কে। আর এটা আজ এত সুন্দর দিন, এই দিনর উদ্দেশ্য হচ্ছে মানব সেবার প্রচার, রক্তদান আর স্বাস্থ্য সচেতনা, বিপদ সময়ের সহযোগ, তারপরে রেড ক্রস স্বয়ংসেবক মানকর সেবা কে সম্মান দেবা লাগে আজকের দিনকে পালন করা হয়েছে। তারপরে রেডক্রস সংগঠন দুর্ঘটনা, বন্যা, ভূমিকম্প, রোগব্যাধি আর যুদ্ধ সময়ের লোক মানুষ বি সহায়তা প্রদান করছে রে বই।
0: ঠিক কহিল নানি।
1: আমার বি কিছু মানে কর্তব্য রয়েছে কিনে আমার সমাজ লাগি, হেতি লাগি বলি করে ভাবলি কিছু তো করি না পারবা যাইসি, মোর দ্বারা যেতে হচ্ছে হেতে হেলে করি করে আইসি কহলি আর রক্তদান করি করে আইলি রে বই।
0: আজকাল দেখো যেতকি বি দুর্ঘটনা মানে হচ্ছে,
1: হ্যাঁ
0: সেনু বি দরকার পড়ছে, রক্ত দরকার পড়ছে বলে সে টাইম রে বি এটা আমার হই যিবা।
1: হুম, আইজি। হ্যাঁ হ্যাঁ জি। আও কেনতা কেনতা চাস বাস কেনতা কহতরে বই?
0: হ্যাঁ নানি, চালিছে এন্তা সে ভেঁড়ি যোগাইছে। হ্যাঁ আও চালিছে এন্তা দুঃখে সুখে। আও
1: হ্যাঁ হ্যাঁ জি, ভেঁড়ি যোগাইছ যে এটা বাহালানো কি নাই?
0: হ্যাঁ নানি, হেতে মানে যেতকি হেবার কথা না হেতকি নাই হেলা এথর। হয়
1: হয়
0: দেখো কেন কাহলে যে কি আজি খরা বেলে কালি সে করা মারি করি বর্ষা হয়ে যাচ্ছে বলে এনতা থি তুমি কাহ পাইব হেলে কহ?
1: হ্যাঁ হ্যাঁ তুলা তুলি করে দিছ তো?
0: হ্যাঁ মানে হয়ে যাইছে কিছুটা।
1: অয়ন করিছ জানল কি নেই? যেনতা কি করা মারবার কথা কহল, আজকাল যেন হিসাবে পানিপাগ পরিবর্তন হচ্ছে বেলে কি নেই? যেনতা খ আমি তুন শাক যোগাইমা কি আও কিছু বি যোগাইমা, যদি ঠিক সময়ের তাকে আমি তুলা তুলি নাই করিছু বলে এনতা করা এনতা মারি দেবা বলে তো সবু তো বেকার হয়ে গলা না রে বই?
0: হ্যাঁ তো।
1: হ্যাঁ বেলে কি নি এনতা সবু কারণ লাগে আমি সবকু মানে সজাগ রহবার কথা, আর আমার পানিপাগ যে মানে সূচনা মানে দেওয়া হচ্ছে এটাকে বি ভাল হিসাবে শুনিবার কথা, কেন করি বলে এটাকে যদি নাই শুনমা আর এটা অদিনিয়া বর্ষা হবা কি করা হবা বলে আমার তো ফসল নুকসানি হবা কি নেই?
0: হ্যাঁ তো, আর নুকসান বি হবা তারপরে মুন্ডে হাত দামা।
1: হয় বলে হেনতা কি নি শুনল? আজ গোটে হেনতা বিষয়টে রয়েছে, মৌসুমী বায়ু আগমনর পূর্ব ও পর অবস্থা দ্বারা প্রভাবিত কৃষি কার্য ও তার পরিচালনা। আমার বর্ষা দাদা কথা হইছন।
0: ওহো
1: বলে শুনতা বলে অন হেতা বলুছে?
0: হ্যাঁ নানি বলে শুনমা।
1: হ্যাঁ হ্যাঁ
2: আমার বেটকিকে আসিথিবার সবু চাষী ভাই বোন মানক জুহার। আমি তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছু, আর যেতবেলে বি চাষটে বি করুছু তো তাহাকে আমি দেখিকরি যে পানিপাগ কেনতা হইতিবা, কেতবেলে বর্ষা হবা, কেতবেলে খরা হবা, কেতবেলে কুয়াপথর হবা, তো যেটাকি আমি করা মারবা বলে কহুছু, আর কেতবেলে পবন বি বহবা, আর কেতবেলে বর্ষা হবা, আর কেতবেলে নে হয়ে, তো এইসবু জিনিসকে অনুমান করিকরি আমার চাষী ভাই বোন মানে সবুবেলে চাষটে করিথিসন। পানিপাগর কুপ্রভাব অছে তো সে কুপ্রভাব লাগি সেটি আমার ফসল কেন কেনটা নষ্ট হওয়া কেনতা, আর সে নষ্ট হওয়ার নু আমি ফসলকে কেনা করে বঞ্চাই পারমা, তো সেটা বি আমার আজ্ঞা মানে প্রায় আমি জনাউথুসন। যে আমার বৈঠকিকে তো সেটা মৌসুমী বায়ু আগমনর পূর্ব পর অবস্থা দ্বারা প্রভাবিত কৃষি কার্য আর তার পরিচালনা আমার চাষী ভাই বোন মানে কেনাই করবে তো সে বাবদে আজ কহবার লাগি আসিছন। জুবলি সাহু আজ্ঞা পানিপাগ বৈজ্ঞানিকা RRTTS চিপলিমারু আসিছন। আজ্ঞা আপনকু বৈঠকিকে স্বাগত জনাউছু। জুহার
3: ভাই বহন মানকু মোর জুহার।
2: তো পয়লা আমার চাষীমানকু গোটে কথা কহুন যে এই যেন মৌসুমী বায়ুর যেন কথা পড়িছে, তো মৌসুমী বায়ু বলে আমি কানে বুঝমা সেটা টিকে কহুন।
3: মৌসুমী বায়ু কহলে আমি এটা ইনতা গোটে পবন যেনটা কি আমার ঋতু অনুসারে যেন তু যেন অছে তো ঋতু অনুসারে তার দিগ পরিবর্তন করুথিসি, যেনথির লাগি কি আমার বর্ষাটা হউছে। তো সে বায়ু যে কি ঋতু অনুসারে দিগ বদলাউছে আর বর্ষা করছে সে পবন কে হি আমি মৌসুমী বায়ু কহেছু। আর খরা দিনে মেনলি সমুদ্র আড়ু মানে আমার জমিনটা যেতবেলে গরম হয়ে যাইসি তো সমুদ্র আড়ু পবনটা বহেসি, তো সে পবন দ্বারা যেন মেঘ সৃষ্টি আসি বর্ষা আসি সে পবন কে হি আমি মৌসুমী বায়ু কহুছু।
2: আজ্ঞা, তো এটা তো বড়িয়া কথা কইলে যে সমুদ্র আড়ু হি আমার স্থলভাগ কে যেনটা আসি তো সেটা কি আমি কহুছু, আর মৌসুমী বায়ু যেতবেলে সমুদ্র আড়ু স্থলভাগ কে আসুছে ও বর্ষা হচ্ছে তো তাহাকে আমি কহুছু মৌসুমী বায়ু বলে। তো এই যেন মৌসুমী বায়ু যেন আসবার মানে আগরু আমার পাকটা কেনতা থিসি সেটা টিকে কো
3: মানে মৌসুমী বায়ু এবার আগরু যেটা কি আমি প্রি মনসুন পিরিয়ড কইছো যেটা ইয়াহা দে মানে খরা মাসটা যেটা
2: আজ্ঞা
3: ত জুন 15 যে আমার ওড়িশা প্রায় মৌসুমী বায়ুটা কভার করি দেসি তো ই পিরিয়ড জুন র ফার্স্ট উইক রু আমার যেন এপ্রিল মে এটা রয়েছে আমার প্রি মনসুন টাইম রে কান হেসি আমার যেন তাপমানটা থিসি
2: আজ্ঞা
3: সেটা 40 কিংবা 40 রু অধিকা

0: आवेदन करिवार शेष तारीख होउची 25 मे। तेणु आउ डेरी नकरी शीघ्र आपणंक निकटस्थ कृषि विज्ञान केन्द्र रे जोगाजोग करंतु।
1: শুনন্তু ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর মিলিথিবা সূচনা আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের ঢেঙ্কানাল, ময়ূরভঞ্জ, কেউঁঝর, অনুগুল, সুন্দরগড়, বরগড়, দেবগড়, ঝারসুগুড়া ও সম্বলপুর জেলার গোটি দুইটি স্থানরে বজ্রপাত ও ঘড়ঘড়ি সহ সামান্য মধ্যম ধরনের বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসহ আগামী 2 দিন মধ্যে রাত্রির তাপমাত্রার 2 ডিগ্রি-4 ডিগ্রি মধ্যে তাপমাত্রা বড়িবার সম্ভাবনা রয়েছে। এসহ পাণিপাগ বিভাগ পক্ষ ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে যে রাজ্যের সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর, দেবগড়, অনুগুল, ঢেঙ্কানাল, কেউঁঝর ও ময়ূরভঞ্জ জেলার গোটি দুইটি স্থানরে ঘড়ঘড়ি সহ বিজুলি হবার সম্ভাবনা রয়েছে এবং এসহ ঘণ্টা প্রতি 40-50 কিলোমিটর বেগরে পবন বহিবার সম্ভাবনা রয়েছে। এ পাণিপাগ সম্পর্কিত সূচনা।

0: समृद्धि आणन्तु।
1: इफ्को नैनो सारर चमत्कारितारे प्रत्येक चाष एवं चाषी समृद्ध हेबे।
2: সম্বলপুরী গীত কার্যক্রমের শেষে শুনন্তু এই গীতটি খণ্ডশিল্পী মনস্বিনী নায়ক, গীত রচনা প্রহ্লাদ নায়ক।

শ্রোতামানে শুনুলে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী মানে লে দিলীপ কুমার পণ্ডা ও মনস্বিনী নায়ক, গীত রচনা করে প্রহ্লাদ নায়ক। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণতু হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। কার্যক্রম আরম্ভ শুণতু এই গীতটি কণ্ঠশিল্পী অনুপ জলোটা, গীত রচনা ললিতা গোয়েঙ্কা এবং সঙ্গীত সানুজিও কাভলি। শুণতু এই গীতটি কণ্ঠশিল্পী অনুপ জলোটা।

0: পাগলি কৌঠিকার হেইটি ভালো করে মো আড়ে অনা কহিলি এপরি নর্ভস ঝিও পিলা মু কেবে কোটি দেখিনি দেখ দেখ এথর ঠিক করি বস বস কৌছি
1: বসুচি বসুচি
0: হাকু কহিব ভালো ঝিও এথর মো কথা গুড়িক মন দিয়ে শুণ
1: শুণুচি
0: মু তোর ইয়ে মানে স্বামী সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আসছি
1: মো স্বামী সম্বন্ধে
0: হ এ শুন তু

0: আরে ভয় করিবার কোন আছে
1: মানে কথা কোন কি আপন মোর স্ত্রী কু মানে সুরমা কু মো বিষয়ে কোনসি ইনফরমেশন দেইছেনতি
0: হ্যাঁ দেইছি কোন হলা সেটু মু কহুচি তা দ্বারা হেলা কোন তোতে মধ্য তোর স্ত্রী সম্বন্ধে কেতেটা ইনফরমেশন দেই যায় আচ্ছা যজ্ঞেশ্বর তোর স্ত্রী আজ সকাল কুয়াড়ে যাইছে কি
1: তা বাপ ঘরক
0: মঝিরে মঝিরে তাকে তা বাপ ঘরক কে নে যাই জানু
1: সে একা যায় মোর অফিসরে বহুত ঝামেলা তো মু তা সাঙ্গে যাই পারে না
0: না না সে একুটিয়া যায় না
1: তবে
0: তাকে মন্টু নেই যায়
1: মন্টু এ মন্টুটা কি
0: সুরমার বয়ফ্রেন্ড
1: কোন সুরমার বয়ফ্রেন্ড
0: কইছি তো হেলে কোনটা হে গেলা তোর মধ্যে তো গার্লফ্রেন্ড ছিল এই মোহিনী কোন ছিল কি নাই
1: হ্যাঁ তা অবশ্য ছিল আচ্ছা ভূত মহাশয় সুরমা সম্বন্ধে কিছু জানন্তি
0: জানে মানে এই তো এ বর্ষ বিজয়া দশমী দিন চিন্টু তাকে নিয়ে সিনেমা দেখিবা যাই
1: ছি ছি ছি ছি ছি এসব আপনার কোণ কুমার
0: আরে আরে বাবা হাজার রাতে বিতি যাব হলে তোর স্ত্রীর কুশ্চারটনা শেষ হবনি এই তোর স্ত্রীর বিএ সার্টিফিকেট খণ্ডিক থরে দেখিবা চাহ তো
1: ফার্স্ট ডিভিজন রে পাস করেছি
0: ফার্স্ট ডিভিজন ঠকি দিয়েছি তোতে পুরা পুরি ঠকি দিয়েছি থার্ড ডিভিজন রে পাস করেছি খবর নেই দেখ হো আজ মু আসে

জয়রাম মুন্ডা, যামিনী কবিরাজ, মায়াধর মহান্তি। নাটককু রচনা করে দয়ালুচরণ পাণিগ্রাহী এবং প্রযোজনা করে প্রফুল্ল কুমার মাঝি। শ্রোতা কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর।

0: एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह।
1: কার্যক্রম পরবর্তী গীতটি শুনতো কথাচিত্র ছায়া, কণ্ঠদান করছেন লতা মঙ্গেশকর ও তলত মেহমুদ, গীত রচনা রাজেন্দ্র কিষণ, সলিল চৌধুরী সঙ্গীত দিচ্ছেন। গীতটি শুনিবা পাই অনুরোধ করছেন জামটিকরা তাবেরা বরগড় জেলার সাধ মাধ ছুয়ানানি ও ববি। শুনন্তু আপনার অনুরোধ র এই গীতটি কথাচিত্র ছায়ার। কণ্ঠদান করছেন লতা মঙ্গেশকর ও তলত মেহমুদ।